কৃষ্ণ বীর্যে জাত হইলা মহাতেজে, তু যাই বেগে কর নাশ সে তোর মরণে বিশ্বাস। কহি চলিলে শূন্য পথে অসুর মারিবার অর্থে, নারদ বচনে অসুর পশিলা।

আজ সকাল 7টা বাজে 10 মিনিট শুনবে স্বাস্থ্য সূচনা, এতে শুনবে ইউরিন ইনফেকশন কারণ প্রতিকার সম্পর্কে কহবে ডক্টর সুধাংশু শেখর পণ্ডা। সাহিত্য পত্রিকা কার্যক্রম সৃজনিকা শুনিপারে সকাল 7টা বাজে 35 মিনিট, এতে শুনবে সাহিত্যিক মুক্তকণ্ঠ প্রধান সহ সাক্ষাৎকার। সকাল 7টা বাজে 55 মিনিট প্রচার করব সুগম সন্ধ্যার কার্যক্রম শিল্পী ছন্দারাণী সাহু। সকাল 8টা বাজে 30 মিনিট শুনিপারে সম্বলপুরী গীত শিল্পী রোহিত কুমার গড়তিয়া, দুর্গাপ্রসাদ ভূই এবং প্রভাসিনী রথ। সকাল 8টা বাজে 45 মিনিট প্রচার করব সুগম সন্ধ্যার কার্যক্রম শিল্পী তানসেন সিং, শুভশ্রী পাণি এবং নবকিশোর মহতম। হিন্দি কথাচিত্র গীতর লাইভ ফোন ইন কার্যক্রম হ্যালো অনুরোধ সকাল 9টায়। দিন 11টা বাজে 5 মিনিট সম্বলপুর গীতর কার্যক্রম শিল্পী বিনায়ক সাহু, রামেশ্বর দাস, মোহন শেঠ, স্নিগ্ধারাণী জানা এবং পদ্মিনী পৈঠারু। হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম খোলা ঝরকা দিন 11টা বাজে 30 মিনিট এবং বাতায়ন দিন 12টা বাজে 15 মিনিট। আপনার চিঠি পাইছু কার্যক্রম প্রচার করব দিন 12টায়। দিন 12টা বাজে 30 মিনিট অনুরোধ সম্বলপুরী গীতর কার্যক্রম, দিন 1টা বাজে 5 মিনিট সম্বলপুরী গীত। শিল্পী প্রেমনাথ বারিক, ফকিরমোহন পট্টনায়ক এবং যোগেশ্বর পণ্ডা। দিন 1টা বাজে 20 মিনিট ঘর সংসার কার্যক্রমের বিবিধা, এতে শুনবে স্বপ্ন বিষয়বস্তু উপরে আধারিত এক বিশেষ কার্যক্রম। দিন 2টা বাজে 45 মিনিট হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম, দিন 3টায় শুনবে কিষাণ ভাষার সামাজিক সাংস্কৃতিক জীবনধারা উপরে আধারিত কিষাণ ভাষার বিশেষ কার্যক্রম মকা পপু ঝকা ঝকা। আজ এতে শুনবে অংশুঘাতর কারণ তার প্রতিকার এ সম্পর্কে কহবে ডক্টর মহেন্দ্র একা। অপরাহ 4টা বাজে 2 মিনিট শুনিপারে হ্যালো অনুরোধর পুনঃ প্রসারণ, পুণিথরে হ্যালো অনুরোধ কার্যক্রম। সন্ধ্যা 5টা বাজে 2 মিনিট লোকগীতর কার্যক্রম ভাগবত মেলা, পরিবেশন সুরেন্দ্র কুমার সাহু এবং সাথী। এটি আজ প্রচার হওয়া গীতর কার্যক্রম সম্পর্কিত সূচনা আকাশবাণী সম্বলপুর। আমরা পরবর্তী কার্যক্রম শুণতু রিলে করে প্রসার করছু আকাশবাণী কটক কেন্দ্রর।

0: প্রকাশ পাইছে, সোনার কিরণ ঘাসর ফুল আর গীত গোয়াল মতে তোমে। তার সঙ্গে সঙ্গে উনিয়া যেন সাহিত্য রয়েছে সেই সাহিত্য নু অনুবাদ বি করিছন, উচ্চ প্রশংসিত বি হইছন, আর দেখব বলে সে অন্য মনুষ্টি বিলান। আউ তাঙ্কর জনম আমার যেন হীরাকুদ বুড়ি অঞ্চল রয়েছে সেতকি বেলর গাঁ মলদাঠানে 1955 মশিহানে, আর ইহাদিকা সমলপুরে সে রহুছন। তো আসুন তাঙ্কু ভেটমা, তাঙ্কর সঙ্গে দুঃখসুখ হেমা। প্রধান আজ্ঞা জুহার।
1: জুহার।
0: আপনার তো অনেক অবদান রয়েছে আমার এই সমাজকে, আপন অনেক কবিতা লিখিছন, গপ লিখিছন, সমাজকে সুধরাবার বার্তা দিছন তার মাধ্যম থি। হলে এই যে লেখালেখি করবার ঝুঁকটা কেবুনু কেনতা হিসাবে শুরু হল সে কথা টিকি আমার শ্রোতা মানুষ কহবে।
1: মুই যেন পরিবার রে জন্মগ্রহণ কলি সে পরিবার রে মোর বাপা নিজে জনে ভল কবি থিলে।
0: আজ্ঞা।
1: সে সমাজ সংস্কার ধর্মী, আধ্যাত্মিক চেতনা ধর্মী অনেক কবিতা রচনা করিথিলে। মোর বড় ভাই জনে বি ভল লেখক, আও তাঙ্কর বি গোটে কবিতা গ্রন্থ, গোটে উপন্যাস প্রকাশিত বি হইতিলা ওড়িয়ারে। আও সে সব পরিবেশ ভিতরে মুই গঙ্গাধর মেহের, উপেন্দ্র ভঞ্জ, বৈষ্ণবচরণ দাস বাগির আধুনিক ঠানু নেইকরি প্রাচীন কবিমানকর সাহিত্য পড়বার মতে সুযোগ সেনে মিলিথিলা। আ গোটে পারিবারিক পরিবেশরে মোর সেই কবিত্ব প্রতি আকর্ষণ, সাহিত্য প্রতি আকর্ষণটা হইতিলা। পরবর্তী সময়ে যেতবেলকে মুই স্কুলকে পড়িগলি, স্কুলরে মোর শিক্ষক মানে মতে যেতবে রচনা লেখবার লাগি কহুতিলে, সেতবেলে মুই মৌলিক ভাবরে মোর রচনা মানুষ লেখুতিলি। আর সে মৌলিক রচনা লেখবার ভিতরে মতে এত প্রশংসা মিলুথিলা যে সেটা মোর গোটে নিশারে পরিণত হইগলা। তো অতি বাল্যকালরু কিশোর বয়সরু মুই রচনা সব তৈরি করিছে। মুই যেতবেলে হাইস্কুলরে পড়ুথিলি সে সময়রে আসন্তকালি ঝঙ্কার বাগির পত্রিকা মানে বাহুতলা।
0: আজ্ঞা।
1: আর সেথিরে মোর লেখা মানে বি প্রকাশিত হইদলা।
0: যেতবেলে আপনকর লেখা পত্রিকা মানকে বাহারলা আপনকু কেনতা লাগলা?
1: যেতবেলে কি মতে মনপবন শিশু সাহিত্য পত্রিকা তরফরু নিমন্ত্রণ আসলা যে আপনার আসবে আমার শিশু সাহিত্যিক মানুষ উদ্বোধন দেবে, সেতবে মুই ভাবলি যে মুই নিজে গোটে শিশু কিন্তু মতে উদ্বোধন দেবা লাগি কুহযাচ্ছি। কারণ মুই যে স্তরের লেখা লেখুলি মতো জনে কল্পনা না করে পুত যে গোটে নিজে গোটে ছোট পিলা হইতা বলে মোর লেখার স্তরটা মাইন্ডর মেচুরিটিটা এতে লা যে সে মুই বড় লোকর বাকি লেখা লেখুলি। তো মতে সবুঠিন বেশি খুশি লাগিলা সে সময়।
0: তো আপনি যা বি এখানে কহুলে যে আপনার লেখার যে মানটা এত সুন্দর লা যে আপনার উদ্বোধন দেবার লাগি বি আপনার নিমন্ত্রণ বি করা
1: লেখক মানুষ উদ্বোধন
0: দেবার লাগি। তো এছেন দেখবা বলে সেবেলর কথা আর আপনি এছেন যে লেখালেখি করুছন সে লেখা আর এই লেখা ভিতরে কেন আপন মানে কিছু প্রভেদ দেখছন সেবেলর লেখার এছেনর লেখা থি?
1: মানে সেতবেলর লেখা ও এছেনের লেখা থি বিশেষ কিছু ফরক নাই, গোটে অন্তঃস্রোতটা সমান হয়।
0: আজ্ঞা।
1: কিন্তু গোটে কথা হয়েছে যে আমার যে সময়টা আমি যে সময়ের সেতবে বঞ্চুলা আজি যে সময়ের বঞ্চুছ সেতবেল সে সামাজিক আর্থিক সাংস্কৃতিক রাজনৈতিক সব পরিবেশ আজ নাই ন সেটা বদলি যাইছে। তো সে বদলবার সাঙ্গে সাঙ্গে আমার সে কথ্যটা যা আমি কহবার লাগি চাহুছু সে কথ্যটা বদলি যাচ্ছে, কথনর ভঙ্গি কি তার যে মেসেজ তার যে অন্তঃস্বর সেটা নাই বদলবার, সেটা রয়েছে
0: ধর্মটা সে রয়েছে না।
1: কিন্তু সাহিত্যের গোটে বড় তার লক্ষণ হচ্ছে যে সেটা আনন্দর উদ্ভূত হয়, আর সে যে সেটা পাঠ করবা কি শুনবা তাকে সে আনন্দ দেবা, আর আনন্দ দেবার সাঙ্গে সাঙ্গে তাকে গোটে দিগদর্শন বি দেবা।
0: নিশ্চিত
1: সত্য শিব সুন্দর থি মনটা ভরি যাবার লাগি সাহিত্যটা তৈরি হয়েছে।
0: তো দেখুন আজ্ঞা আর গোটে কথা যে বিভিন্ন প্রকার কবিতা বিভিন্ন প্রকার তার ধর্ম রয়েছে কবিতা মানকর কি লেখার, তো আপনি কেন কেন ধরনের কবিতা সব লিখুলে?
1: দেখুন কবিতা তো গোটে আনন্দবোধ, নিজে যে পরিবেশে রহলে গছরে ফুল ফুটলা পক্ষীটে গীত গাইলা বিভিন্ন পরিবর্তন হওয়া প্রকৃতি জগতের সেতবে যে আনন্দটা আসুছে মন ভিতরে উল্লাসটে আসুছে সেটা বি কবিতা আকারে প্রকাশিত হওয়া এদের সন্দেহ কিছু নেই।
0: আজ্ঞা।
1: সে প্রকার কবিতা মানে প্রকৃতি বর্ণনা, প্রেম কবিতা, রোমান্টিক সাহিত্য, সমাজের অন্যায় অত্যাচার বিরুদ্ধের স্বর ব্যঙ্গ।
0: আচ্ছা এই প্রকার যেন কবিতা আপনার লিখিছ পদে পদে কিছু আমি শুনিপারমা?
1: আজ্ঞা নিশ্চয়। গোটে হল যে আমি প্রেম কবিতা কথা, প্রেম কবিতা তো বহুত আছে কিন্তু প্রেম কবিতা এটা বি হইপারবা যেটা গোটে হচ্ছে দেখুন কবিতার নাম হচ্ছে ফুল। ফুল বুকুর ফুল দেউছে সখা নিয় নিয় হাত ভরি আগো নিয় নিয় হাত ভরি ফুল বলি না দেই

0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো আজ্ঞা নমস্কার, আকাশবাণী সম্বলপুর।
1: হ্যালো,
0: জুয়ার আজ্ঞা।
1: ও মিশ্রা আজ্ঞা, কেমন আছেন?
0: বহুত বড়িয়া আজ্ঞা। আও পরিচয়টা মুই দেমি কি আপন দেবে?
1: নেই, পরিচয় আমি দেমি আজ্ঞা। মোর নাম হলো সুবল কুমার সাউ, গ্রামপুর পন্ডি বাজার বিজয়পুর জেলা বর্গর রু কহুতলি।
0: আজ্ঞা আজ্ঞা, সুবল আও কেনতা আছেন?
1: একদম বড়িয়া আছে আজ্ঞা, একদম ফার্স্ট ক্লাস আছে। আপনার কথা কথা লাগিকি আও বড়িয়া লাগি যায়।
0: আরে জবরদস্ত হইগলা না বলুন আজ্ঞা। নিহতি ভাবে আজ্ঞা, আপন মানকর সাথে কথা লাগি দিলে এটা জোশটা ডবল হয়ে যাচ্ছে পুরা।
1: বিলকুল আজ্ঞা, এটা ফোন লগাতে ব্যস্ত ছিল আজ্ঞা, মোটা আজি কল লাগাতে বলে ভাবুতিনি আজ্ঞা।
0: আর লটারিটা ফিটি গলা বলুন।
1: লটারি ফিটি গলা লে কথা গিরা আপন কা তো বহুত বড়িয়া লাগছে আজ্ঞা।
0: বহুত বড়িয়া আজ্ঞা, বহুত বহুত ধন্যবাদ। যাহা বি হো, মানে আপন মানকর এই ফোন কে টাকি টাকি আমি বি রহি আইতেছ আজ্ঞা। আপন মানকর ফোনটা লাগ গলা আমকো বি খুশ লাগি যাসি
1: আজ্ঞা।
0: আজ কেন গীত শুনমা কোন?
1: আজি দে দেবে আমার হিন্দি পুরনা ফিল্ম র দিল কে আছে তো পুরো টাইটেল সং দে দেবে মিশ্রা আজ্ঞা।
0: আচ্ছা ঠিক আছে, আও কেনা কেনা হাল চাল আজ্ঞা?
1: হাল চাল তো সব বড়িয়া আছে। আমার সে চৈতন্য পটেল ভাই বি এবে টিকে সুস্থ হলান, আর তার আমি মঙ্গল কামনা করি যে ভগবান কু প্রার্থনা করি না, ভগবান আমার ডাক শুনি গলা আজ্ঞা, আর ইয়ার এবে সুস্থ হয়ে আজ্ঞা।
0: যে মানে ঠিকঠাক হলেন না আজ্ঞা?
1: আজ্ঞা
0: সব মা সেটা বড়টে জিনিস। আর আপন মানকে সমস্ত অনুরোধ বি করমি আজ্ঞা, তাঙ্গর সঙ্গে যোগাযোগ রে থিবে, কথাবার্তা টিকে হউতবে।
1: বিলকুল আজ্ঞা, সব শ্রোতা মানকর এটা গুটি আউ সমস্তঙ্কর গুটি এটা মানে মিলিত সহযোগ আজ্ঞা। ভগবান কে জানা আমি দর্শনা দেখলে ভগবান
0: চলাবুলা করি পারলে নুই কেনবা আজ্ঞা?
1: চলাবুলা টা করি পারছে আজ্ঞা, বাকি সে কথা কবার শক্তি টা টিকে কমিছে আজ্ঞা, টিকে
0: গহরি করমা যে সে তাঁকু জলদি সুস্থ করুন, পুরা যেনতা পূর্ববত থিলে হেনতা হেই যন। আর আজি গীত কাকাকে ডেডিকেট করমা আজ্ঞা?
1: আজি গীতটা তো আজ্ঞা প্রথমে আপনকু স্পেশাল
0: আজ্ঞা, থ্যাঙ্ক ইউ আজ্ঞা, থ্যাঙ্ক ইউ।
1: ধন্যবাদ আজ্ঞা। শ্রোতা মানে হরেশ কুমার পড়ুয়া, যশবন্ত পেগ, করমচানী সাউ, চৈতন্য পটেল, লোকনাথ সাউ, লোকনাথ প্রধান, ভক্তেন্দ্র নবী, রায়কান্ত বহি, রবীন্দ্র লাল মিহির, সেবারাম মিহির, মুরলী মিহির, লিঙ্গরাজ মিহির, দেবরাজ মিহির, জয়গোপাল বেহরা, প্রশান্ত কুমারী, আনন্দ মিহির, ভাগরথী পাইক, আমর রহলি, পঞ্চানন্দ পঞ্জবিয়া, রূপেন্দ্র সুনা, সত্যবা মিহির, রোহিণী মিহির, চুমকি কুসুম, দীক্ষা গোপাল, সোন প্রয়া কর, আউ কেতরা পুরনা শ্রোতা মানক না টিকে ডেডিকেট করমি আঙ্গা, সেমানে নি শুনিলে কি তাকু ডেডিকেট করমি আঙ্গা।
0: আগা আগা কোন আগা নিশ্চয়
1: মানে হলি আমর নানি গুটি দিলে পুরনা শ্রোতা আকাশবাণী সম্পূর্ণ হরিপ্রিয়া তন্তি
0: আগা,
1: তারে দাদা ভবানী দেহেরি, কন্দর্প বেহরা, বোলাশঙ্কর বড়পন্ডা, বোলাশঙ্কর পুটিল, সুরেশ কুমার দাস, সান ভালু বলি সিঙ্গি যুব আঙ্গা।
0: আগা আগা পুরা সব এটা পুরনা শ্রোতা মানে আগা?
1: আগা আগা, সমস্তঙ্কর সাথে কথা লাগছি, আর এবে সুরেশ দাস ভাই সাথে কথা আজি হেলো অনুরোধ প্রোগ্রাম দৌছি। হুম
0: হুম হুম,
1: এই নম্বরটা নেই যো ভাই, আর এটা কল করবো নিশ্চয়ই, ফোন লাগাবার কথা আর জানা বড়িয়া লাগবা, যদি বি ফোন না লাগলে আমি না ডেডিকেট করমি বলিকিরি কইলি আজ্ঞা, সেই বি খুশি হয়ে গেলি
0: আজ্ঞা। বহুত বড়িয়া আজ্ঞা, নিশ্চিত ভাবে সে কার্যক্রম শুনুথবে, আপন ডেডিকেট করিছন যেটা সে শুনি পারুথবে বলিকিরি আমি আশা করুছু। আর আপন যেতকি লোককে ডেডিকেট করছন, সমস্তকে ডেডিকেট করছন, আকাশবাণী পরিবার তরফনু আপনকে এই গীতটা ডেডিকেট করছন, শুনমা আজ্ঞা সুন্দর গীতটা যেটা বাছিছন আপন।
1: ধন্যবাদ মিশ্রা আজ্ঞা, রোজা জুহার।
0: জুহার আজ্ঞা, নমস্কার।
1: নমস্কার নমস্কার আজ্ঞা।

চিহ্নাও চিহ্ন এই কথা ছিল গীতটা শুন গীতটা গাইছেন তানসেন সিং গীতটাকে লিখেছেন বিনোদ নন্দ সঙ্গীত সাজিয়েছেন বাসুদেব রথ।

শ্রোতা বন্ধু, এদের সমাজ থি বড়ভাগী যুব সমাজ তমাখু সেবন থি অভ্যস্তান। ই তমাখু ব্যবহার লাগি প্রত্যক্ষ হিসাবে বলুন কি পরোক্ষ হিসাবে বলুন, সামাজিক অর্থনৈতিক আর সবু দিকে অগ্রগতিকে বাধা পৌঁছুছে। হেথিলাগি ই তমাখু সেবন নাই করবার কথা। এদের আর ভবিষ্যৎ বংশধর মানুষ সতর্ক সচেতন করবার জরুরি আয়ে। ই বাবদে আগে কথা হেমা। পহেলা শুনুন, আন সিনেমার ই গীতটা গাইছেন সোনু নিগম আর শ্রেয়া ঘোষাল, গীত লিখেছেন সমীর, সঙ্গীত দিয়েছেন অন্ন মল্লিক।

শ্রোতা বন্ধু, আপনি জানান্তি এই সারা সৃষ্টিরে মানবর জন্ম শ্রেষ্ঠ জন্মরূপে পরিগণিত। কারণ সৃষ্টির সমস্ত নিয়মক পালন করা এবং এর লক্ষ্যক পূর্ণতা প্রদান করা মানবদেহরে সমস্ত ক্ষমতা রয়েছে। সেই অমাপ জ্ঞান এবং শক্তি বলরে মানুষ অসম্ভবক মধ্য সম্ভব করে পারিছি। তেবে সমস্ত কার্যগুলিকে উপযুক্ত সম্মান দেবা এবং মানব কল্যাণ পাই সেই কার্যগুলিকে প্রশংসা করি সেমানকর উৎসাহক আহুরি বড়াইবা আম সমস্তঙ্কর দায়িত্ব এবং কর্তব্য হওয়া আবশ্যক। শ্রোতা বন্ধু, প্রথমে শুনন্তু কথাচিত্র আখির এই গীতটি গাইছন্তি সোনু নিগম এবং অলকা ইয়াগ্নিক। গীত রচনা প্রবীণ ভরদ্বাজ, সঙ্গীত নির্দেশনা যতীন ললিত।

শ্রোতা বন্ধু, প্রতিবর্ষ মে মাস 30 তারিখের জাতীয় সৃজনশীলতা দিবস পালন করা যায়, যাহাদ্বারা সমস্ত বয়সর লোককে সেমানকর কল্পনা শক্তিকে মুক্ত করা, নূতন চিন্তাধারা গ্রহণ করা এবং লেখা, হস্তশিল্প এবং সমস্যার সমাধান ভলি সৃজনশীল প্রকল্পগুলিকে অনুসরণ করা উৎসাহিত করাই থাকে। এথর শুনন্তু অরমান কথাচিত্রর এই গীতটি, কণ্ঠদান করেছেন শ্রেয়া ঘোষাল, গীতিকার জাভেদ অখতার, সঙ্গীত শঙ্কর এহসান লয়।

পরবর্তী গীতটির কণ্ঠশিল্পী নারায়ণ দনসেনা, গীতিকার ভোজরাজ পড়ুয়া। অনুরোধকারী শ্রোতা আপন হলে করমসানিজ সাহু, চেরেন্ডা মুন্ডা, লাউমুন্ডা জেলা বরগড়।

মারিন উচে ততলা ধুকা ইকরি পড়ে ঝালো সত্যি কে সঞ্জু সকাল সত্যি কে সঞ্জু।

মাগো তিরশুল ধারি যুগ সাধিচু যুগেশ্বরী কেঠানে গৌরী মা কেনে মাহেশ্বরী কেঠানে তুই সুরেশ্বরী পিধি কলা চুরি মাগো তিরশুল ধারি যুগ সাধি।

0: অংশুঘাত সেবা কেন্দ্র খুলসকাত অংশুঘাত হি লাগান সেপারেট পুরা রুম আতলি আসান কুলর ইকানার এখন ধীরে ধীরে এসি ভি লাগাব আনলার গভর্নমেন্ট তো এসি কুলর সব লাগালি আসান সাঙ্গে সাঙ্গে কেরকুন আলাসিন যদি বেহস মঞ্চকা চা ব্লড টেস্ট গুটি কামা খাতির ইমিডিয়েট কি বহুত পেসেন্ট ডায়াবেটিস রানার হাইপার টেনশন রই ব্লড প্রেসর বেশি রই তো সুগর ভি যদি কম রাখির কি রোদ হলে ভি অচেত মানস তা সুগর টেস্ট পুরনটা নিহাতি জরুরি তার নু মঞ্জা কেরা ইলেকট্রোলাইট সোডিয়াম পটাসিয়াম গুটি কমরি কেত হুদিগে লাগান ওআরএস সামু হাপনা কথা কিংবা লেম্বু নু টিকে লুণ চিনি আমু বেকু টিকে চিনি টিকে মিশাবি করি খালি আমু নু হুবড়া গুটি বানে আর কোল্ড ড্রিঙ্কস জিনিস গুটি অ্যাভয়েড কামনা কথা কোল্ড ড্রিঙ্কস টিকে ঠান্ডা চ টিকে বানে লাগ কিন্তু পরে প্রবলেম সফিসিয়েন্ট রিপ্লেস মা কামি তা ওআরএস বোধন যা বেস্ট আর বাসি মান্ডি কাঞ্জি পাঁ বানার যেন কাই যেন পোনা গুঠি মানালি লেম্বু আমু কা বেল পোনা এগুলা গুঠি বানা বেস্ট আর হসপিটাল লচকুনে দরকার কা যেহেতু প্রাইমারি ট্রিটমেন্ট যদি ঠিক মা মানজাস হলে হসপিটাল কেরকম সালাইন লাগ সাঙ্গে সাঙ্গ যেহেতু আলাস হাপা পলদাসিন বেহস আলদাস হাপো শেষকে
1: বলে তাকে মেদু নু তাকে আমু
0: আমু চিনাতলি প্রাইমারি ট্রিটমেন্ট মা মানজা সালাইন
1: আচ্ছা আচ্ছা
0: আমু চিনা হ্যাঁ
1: হ্যাঁ
0: আর আলাসিন ঠান্ডা কামর
1: যে ই যেন ঝাউ ডেমনা বদ যেন ওটা নামে বিড়নানু যদি নাম উর্খ থালে বেশি গরম মান জাগরালি নাম যেন ঝাউ ডেমালি আর নাম ঘাইগা বিহস মানা কালদাত বলি নিম তেঙ্কার যে ই প্রকার ঝাউ ডেমনান্তি নামে খিনা কানা ভি হনে এলচ কাতলি কে
0: হ্যাঁ আতলি এদের কেন সাফা অর্গান বন ধীরে ধীরে এফেক্ট মানি যেতবেলে যদি ইমিডিয়েট ট্রিটমেন্ট মা মানজা নাম ইমিডিয়েট সিমটম সাইন সিমটম যেটা এ দিয়াত কুকু কিন্দ্রা লালিত কা মেদু নুজালিত হেডু নুজালিত কা বান্তি বান্তি লাগালে হঙ্গে যদি ট্রিটমেন্ট মা কামত বা কেন হার্ট দিয়ে এফেক্ট মানো হার্ট বোধ মানে ফাড়ফাড়া রোধ মানে হার্ট রেট বাড়ি গে তো অধিক বাড়া করা ফাড়ফাড়া ফাড়ফাড়া হলে এদের কম আধনটা মানে ব্লড বন সার্কুলেট কামা পড়লি দিন মানে সফিসিয়েন্ট ব্লড খেবড়া পড়লি দিন মেদু নু তা হার্ট বোধ ধীরে ধীরে খারাপ মানক আর ব্লড মাকে রাখলে লাস্টকে ব্রেন খারাপ মানক ব্রেন খারাপ মান যাকে রাখলে লাস্টকে জীবন হি বুঙ্গা কালা আঙ্গি
1: তা ইদার নাম টিকে সচেতন মান্না কথা হিসাব নামে কানা বারনা কথা হলে আরুনটা কথা যে নামে যদি পদ্মা গুঠিন তা কথা যদি নাম কাছনে করলে ইন্নে মানে যে আকুন তা ইদা টাঠা হাঞ্জিকিছি মা দি বুড়ি তারা আলার গুঠি কুকু হদার বি টাঠা মহা কত বানার আর খেবড়ি ধারা ধারা বিড়না হইয়া তা ঠি ঠি বিড়না বিড়া কিরো আর টাঠা মহা চালনার আমুন কা লাগাল কিরো আমু চাহানু মারাই তা এই প্রকার অন্টা ঝাউ ডেমনা অন্টা পরিস্থিতি সৃষ্টি মানা কালি তা ইন্নে যেন পরিস্থিতি সৃষ্টি মা মানো কা ইন্নে মালবার পরিস্থিতি আজকাল নিম ও হাদু বচুরিন কা যেন মা বুয়ার আতলার এদের পরামর্শ চিয়া গিয়ে চাহর
0: যদি টাঠা মহা কালনার কা এদের পেশা কালান মা দি কিট্টি তেলা গুঠি আকুন খাতরালি বিহনা চেকা তা পারু পর্যন্ত পায়রিন কালা মানে পায়রি তা পাঁচ ছ বাজে বিড়ি আলগা কালি তা পায়রিন কালার দশ বাজে তক যেন আড়পা বুঙ্গা বারা আর এগারো তি তিন চার বাজে তক তাই সজেস্ট কামন যে আমার উখা আড়পান্তি কেন টাঠা মোহনাথ কে এবার গুটি ধরতি ইম্পর্টেন্ট এমার্জেন্সি নালখু মানলি ইদান আরামসে বিড়কনা গে কেরকুন হি আখরদ আর পায়রিন করালে হি আখরদ দশ বাজে তক সাড়ে দশ তক আড়পা বুঙ্গা বারা আর আড়পা নুনরা ঠি ঠি বিড়না বাকেন আড়পা নুরা যেতকি বোঝেন আগলি হতকি মাল্লা বিড়ুত কিন্তু ধীরে ধীরে গরম বোধ পরিবেশ বোধ বহুত বাড়্রা গালি তা এম যেতবেলে ছোটে ছোটে রাজকাম হতকি এম হি কালকাম তেলা মহাগে টাঠা মহাগে তা হতকি গরম মার লাগালাদ তা হুঙ্গে না মান্নু হি সফিসিয়েন্ট রাচা দেখছ মেন কথা মানজা হুদ আগলি মান্নু সফিসিয়েন্ট রাচা পাড়া পাটকি যাহা কয় মান্নু সাফা সানা খারালাদ এ হুর জনতালে মানালাদ কিন্তু ইন্না নেলা সব বড়কা বড়কা পাবু মানজাদ এসি গাড়ি রুখাদ তো মান্নু ধীরে ধীরে কমরা গালি
1: বলে যেন পরিবেশ তা যেন তাপমাত্রা আতলি আতা বাড়া কালি আর নিম যাহা টিকে আগলিন তি তেঙ্গাল কারজে ই যেন কোঠা বাড়ি ই আড়পা পালি কামনা স্তিগেল কান ই দান্দালি ফের আর টিকে আউ হানি মানালি যেনটা কি নামা প্রভাব খাতরালি যে নাম ই যেন ঝাউ ডেমরাল দাত নাম তা কানে হিসাব নু নামে আলার গুঠি ই ঝাউ ডেমনার স্তিকে মাছরার আর রর একখানে কি তামে শরীর বন ঠিক হিসাব নু ইয়র যাহা ভি শ্রোতা আতলনার আপনার নিম এদের পরামর্শ চিওর শেষে
0: শেষে আরো একটা কথা তেমন মধুর যে এসি যেন ইন্না নেলা অভ্যাস কামা চলার তা এসি যেন টেম্পারেচার লাগাব যেন ষোলো সতেরো আঠারো কামা চলার তা ষোলো সতেরো আঠারো নেদের মানিকা সডন টেম্পারেচার কম আতলি সডন বাহারি রুখনাকে গরম মানা কালি হুদনটা ভি বড়া বিপদ তা এসি সরকার উদ্গি লাগান তেঙ্গালি নালে চব্বিশ ডিগ্রি নু মিনিমম ইয়া তো বাহারি যদি তিরিশ বেতলি চব্বিশ থেকে তিরিশ আনসাগে হতকি মাস তারাইতে কিন্তু নি ষোলো সতেরো নু রয়ে সাঙ্গে সাঙ্গে তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রি রুখবাকে
1: সডন চেঞ্জ অনটা

0: বাঙালি
1: কুকিন্দ্র চল, উদিহনটা সনষ্ট ঘি কথা,
0: আচ্ছা আচ্ছা,
1: উদিহনটা অসুবিধা মানে। আর সাফা শ্রোতার ঘি অনটা হিসাব যে নাম মানে পরিবেশ বন বাঁচাব, এসকে নাম অনটা সাফার মান্নু ইদা অঙ্গত কা আড়পা টিকে আড্ডা হি রাজকুন ছাত মিয়া যেন নাম টিণা লাগা বলদাত, টিণা মা লাগি কিরে যদি না মান্নু টিকে ছাত মিয়া ইদা অঙ্গত হলে আরো বঢ়িয়া কথা। আর আজবেস্টস কা টিণা আড়পাতলি হলে বিড়না চিকা ওয়া ভুসু নাম চিয়াঙ্গত, ভুসু ডাবত আর ইয়ত কা হোয়াইট কলর কামত আর ইয়ত হলে টিকে গরম বোধ কম মানত।
0: তা নিশ্চিত ভাবে না হয় যেতকি ভি আলা রাখুন মেনালার নামে এই কার্যক্রম বোন পরিবেশ যেটা কি ঠিক রহ আদান তা নিশ্চিত ভাবে আদান ধ্যান চর। আর ওটা কথা যে যেতে বেলে ভি ই ঝাউ ডেমনা লেখা পরিস্থিতি সৃষ্টি মানজা কার ঝাউ ডেমচি চাহালে যাহা নিম তেঙ্কার যে প্রাইমারি ট্রিটমেন্ট যেটা কামাল না হন্য কাইকি যাহা হলে ভি ডাক্তর কি পরামর্শ তা ই আশা সঙ্গে নিম ইসার বার্চকার আর ঝাউ একানেকরি ডেমি ঝাউ ডেমকু নামে এদের অসুবিধা মানি আউ ঝাউ ডেমচা যদি হলে এদের প্রতিকার ব্যবস্থা আতলি আ কথা উঠিন তেঙ্কার নামে শ্রোতা বন্ধু গুঠিয়া ইদান নিশ্চিত ভাবে আহর আর হু হিসাব নু যদি সতর্ক মান রর হলে ই যেন বারালি বিড়না বন ঠিক হিসাব নু তাম পরিচালনা কামর আর মানে নিজর জিয়া বন ঠিক হিসাব সুরক্ষিত আকানু ইয়া আঙ্গর। ধন্যবাদ নিমান ফির ঘায় আকাশবাণী তার কেতনি কেতে
1: ফির ঘায় ধন্যবাদ নিমানি চন কার্যক্রম এমান মেহকার আর সুযোগ অন্টা চেজকার আলারিন সচেতন কাম আগে আৰু ধৰম বেলাচিন প্ৰাৰ্থনা কামালদান যে নামা এই প্ৰগ্ৰাম মক্কা পুপু ঝকা ঝকা সকচেছফুলি বানে কৰি চালু আৰু বহুত দিন চালু
0: নিশ্চিতভাৱে নিমে গুঠিয়াৰ কি যদি ইন্য প্ৰকাৰ সহযোগ ৰলে নাম যেতে মিশ্ৰত আৰু ই কাৰ্যক্ৰম বন কেতনি কেতে গেচ্ছা কি হওক যেনটা কি নামে ই যেন কুঁহা ৰাতনাৰ কা যেতকি ভি মেনাল নাৰ নামে শ্ৰোতা গুঠিয়াৰ আৰ্গে হি কামচিয় আৰু নামে ভাষা সাহিত্য সংস্কৃতি বাতৰণাৰ সঙ্গে সঙ্গে নাম অনেক মেডিকাল এডুকেশনাল কা যাহা প্রকার যেন সবু ফিল্ড কে জিনিস আতলি আদান যেতে নাম আহাঙ্গত আউ যেতে গিয়ে তা ভল মান। ধন্যবাদ
1: ধন্যবাদ।

এতকিটে না ঘষি দিয়েছেন সেটা একটা বড় একটা কথা আজ্ঞা। ঠিক আছে আজ্ঞা, সমস্ত ডেডিকেট করমা, স্পেশালি যেহেতু খরা দিনিয়া এটা মামু ঘরকে ভাঞ্জি আইছেন বলে ভাঞ্জিকে বি ডেডিকেট করদমা, আর শুনমা আজ্ঞা ধড়কন কথা চিত্র গীতটাকে। নমস্কার আজ্ঞা।

0: হ্যালো হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, আগে নমস্কার, আকাশবাণী সম্বলপুর। হ্যালো,
1: জোয়ার
0: জোয়ার আজ্ঞা।
1: ও মিশ্রা আজ্ঞা, কেন্দা আছেন?
0: বহুত বঢ়িয়া আজ্ঞা। আউ পরিচয়টা মুই দেমি কি আপন দেবে?
1: নেই, পরিচয় মুই দেমি আজ্ঞা। মোর নাম হলো সুবল কুমার সাউ, গ্রামপুর পন্ডি বাজার বিজয়পুর জেলা বর্গর কহুতলি।
0: আজ্ঞা আজ্ঞা, সুবল আউ কেন্তা আছেন?
1: একদম বঢ়িয়া আছে আজ্ঞা, একদম ফার্স্ট ক্লাস আছে। আপনার সঙ্গে কথা লাগিকি আউ বঢ়িয়া লাগি যায়।
0: আরে জবরদস্ত হইগলা না বলুন আজ্ঞা, নিহতি ভাবে আজ্ঞা। আপন মান সঙ্গে কথা লাগি দেলে জোশটা ডবল হয়ে যাচ্ছে পুরা।
1: বিলকুল আজ্ঞা, এটা ফোন লগাতে ব্যস্ত ছিল আজ্ঞা, মোটা আজি কল লাগাত নি লাগাত নি বলি ভাবুতনি আজ্ঞা।
0: আর লটারিটা ফিটি গলা বলুন,
1: লটারি ফিটি গলা লে কথা গিরা ফোন করে তো বহুত বড় লাগছে আজ্ঞা।
0: বহুত বড় আজ্ঞা, বহুত বহুত ধন্যবাদ। যা বি হোক, মানে আপন মান করে এই ফোন কে টাকি টাকি আমি রহি আইতে সঙ্গে আজ্ঞা। আপন মান কর ফোনটা লাগ গলা আমকো খুশি লাগি যাসি
1: আজ্ঞা। আজ্ঞা আজ্ঞা,
0: আজ কেন গীত শুনমা কোন?
1: আজি দে দিলে আমার হিন্দি পুরনা ফিল্ম রো দিল কে আছে তো পুরো টাইটেল সং দে দিবেন মিশ্রা।
0: আচ্ছা ঠিক আছে, যাও কেনা কেনা হাল চাল আগে?
1: হাল চাল তো সব বড়ে আছে। আমার সে চৈতন্য পটেল ভাই বি এবে ঠিক সুস্থ হলানো, আর তার আমি মঙ্গল কামনা করি যে ভগবান কো প্রার্থনা করি না, ভগবান আমার ডাক শুনি গেল আগে, আর ইয়ারে এবে সুস্থ হয়ে আগে।
0: যা মানে ঠিকঠাক হলেন না কে?
1: আজ্ঞা
0: সব সেটা বড়টা জিনিস হ্যাঁ। আউ আপন মানকে সমস্ত অনুরোধ বি করমি আজ্ঞা, তাঙ্গর সঙ্গে যোগাযোগ রে থিবে, কথাবার্তা টিকে হউতবে।
1: বিলকুল আজ্ঞা, সব শ্রোতা মান করে এটা গুটি আউ সমস্তঙ্কর গুটি এটা মানে মিলিত সহযোগ আজ্ঞা, ভগবান কি জানা মে প্রার্থনা দেখলা ভগবান
0: চলাবুলা করি পারলে নুই কেন আজ্ঞা?
1: চলাবুলা টা করি পারছে আজ্ঞা, বাকি সে কথা কবার শক্তি টা টিকে কমিছে আজ্ঞা, টিকে টিকে টিকে তামনে এটা ইম্প্রুভ হউছে, পুরা নয়ে হয়ে যা লাগাবা আজ্ঞা।
0: নাই নিহতি আজ্ঞা, বাট যেহেতু গোটে মানে অসুবিধাটে হয়েছে তার নু বাহারবার লাগি তো সময় টিকে লাগবা। আউ মা সমলেট ঠানে আমি হেতকি আমি ইয়ে গুহারি করমা যে সে তাঙ্কু জলদি সুস্থ করুন, পুরা যেন্তা পূর্ববত থিলে হেন্তা হেই যন। আর আজি গীত কাকাকে ডেডিকেট করমা আজ্ঞা?
1: আজি গীতটা তো আজ্ঞা প্রথমে আপনকু স্পেশাল
0: আজ্ঞা। থ্যাংক ইউ আজ্ঞা, থ্যাংক ইউ।
1: আউ ধন্যবাদ আজ্ঞা শ্রোতা অনিলে হরেশ কুমার পুরোয়া, যশন্ত পেগ, করমচানি সাউ, চৈতন্য পটেল, লোকনাথ সাউ, লোকনাথ প্রধান, ভক্তজন রায়কান্ত ওহি, রবীন্দ্র লাল মিহির, সেবারাম মিহির, মুরলী মিহির, লিঙ্গরাজ মিহির, দেবরাজ মিহির, জয়গোপাল বেহরা, প্রশান্ত কুমারী, আনন্দ মিহির, ভাগীরথী পাইক,

0: हेलो हेलो आज्ञा नमस्कार।
1: नमस्कार। मुझे लोकनाथ साहू भालुबान कहू भल
0: लोकनाथ बाबू केन्दा अच्छन
1: खराब पड़ी चली जे
0: आज्ञा आज्ञा खरा तो सबुआड़े चली चे जे आपण पैन पुना टिके पोसिला नो कि केन्दा उपरिया बादल बुदला टिके हे गरे पाकटा टिके सुधरला नो कि हेंदा पूरा तोड़ तोड़ जे खरा। ঠিক আছে আজ্ঞা আজ কেন গীত শুনমা কোন
1: আজ সূর্য বংশম রে দেবে সে পিপল কি পেতে আমি জেন।
0: আচ্ছা ঠিক আছে আজ্ঞা খুঁজমা সে গীতটা আর কানা কানা হালচাল কোন
1: আউ তো সব আজ ঠিক আছে খরা তো চালি যে আউ বর্ষা বি অজে তালে মাসে খনে ভাগবা তালি
0: হ্যাঁ হেটা তো আউ বাকি কাম নাম গন্দা গন্দা চালি যে
1: কাম নাম চালি যে মেকা চাষ হই যে ভেণি চাষ হই যে ধান ধনিরা সুখা সুখি চালি যে
0: ভেড়ি কার মানে শুকা শুকি বলে
1: ধানটা শুকাউছু এটা দেই দিলুম কিনে সেদিন হারভেস্টর থিং।
0: আচ্ছা আচ্ছা হ্যাঁ হারভেস্টর দিয়ে ধান দেই করে এটা শুকাইছন। হ্যাঁ বলে টুকন না এলানো কিনি
1: টুকন মানে এটা আসলা নমন ডেড নি আসবার দিলি।
0: আচ্ছা ন ডেড নহে আসে বলে মানে ইয়াড়ু পুরি কুরা করে প্যাকেট বানি বুনা করে টাকি দেবে যাবে আসলা তারু ইয়ে করে নেবে আও।
1: হ্যাঁ
0: ঠিক আছে আজ্ঞা বলে
1: ডেডিকেটি করমা গে।
0: হ্যাঁ আজ্ঞা নিশ্চয় নিশ্চয়
1: নারায়ণ প্রধান লোকনাথ প্রধান অশ্বিনী সাহু গোবিন্দ মেহের রবীন্দ্রনাথ মেহের আউ সুবল কুমার সাহু করম সানি সাহু চৈতন্য পটেল সেবারাম মেহের রাধাকান্ত ভক্ত চরণ ভৈ চিত্রসেন সবর মনোজ পটেল নাগু পাত্র নারায়ণ মেহের পঞ্চানন্দ পঞ্জবিহার যশবন্ত পাইক আনন্দ মেহের সৈন্য প্রভাকর দীক্ষা গোপাল লিঙ্গরাজ মেহের প্রশান্ত খমারি রোহিণী মেহের ক্ষমা সাগর নিরাকার রণা মুনা পণ্ডা হরেশ পড়ুয়া।
0: বহুত বঢ়িয়া আজ্ঞা সমস্ত আজ্ঞা সমস্ত ডেডিকেট করদমা আর শুনমা আমার সূর্য বংশম র গীতটা পিপল পিপল কা পটুয়া নেই গা। ঠিক আছে আজ্ঞা আমাকে ফোন করতে সেগে বহুত বহুত ধন্যবাদ আজ্ঞা আপনার পছন্দ জুয়ার আজ্ঞা আপনার পছন্দর গীতটা শুনুন।

0: নমস্কার, আকাশবাণী কটক আঞ্চলিক সম্বাদ পড়ুছন্তি আদিত্যনারায়ণ দাস। মুখ্য সম্বাদ, মন কি বাতরে আসন্তকালি দেশবাসীঙ্କ ସହ ভাব বিনিময় করিবে প্রধানমন্ত্রী। আয়ুষ্মান ভারত যোজনায় ভর্তি হবার তিনদিন পূর্বরু রোগীঙ্କୁ সমস্ত প্রকার স্বাস্থ্য পরীক্ষা সুবিধা প্রদান করা যাব কহিলে স্বাস্থ্যমন্ত্রী। সম্বলপুর জেলার শীতলষষ্ঠী পর্ব পালন পাইঁ 1,08,00,000 টাকার আর্থিক অনুদানকু মুখ্যমন্ত্রীঙ্କ অনুমোদন এবং ছতিশা নিযোগ ও নীতি সব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক আসন্তাকালি পুরীঠারে হেব অনুষ্ঠিত। বিস্তৃত সম্বাদ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্তাকালি পূর্বাহ্ন 11টা সময়ে আকাশবাণীর মন কি বাত কার্যক্রমে দেশবাসীঙ্କ ସହ ভাব বিনিময় করিবে। কার্যক্রমর এহা হব 134তম সংস্করণ। কার্যক্রম আকাশবাণী ও দূরদর্শনর সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল আপ্রে মধ্য উপলব্ধ হব। এহ আকাশবাণী, ডিডি নিউজ, পিএমও এবং সূচনা ও প্রসারণ মন্ত্রণালয় ইউট্যুব চ্যানেলে সিধা প্রসারিত হব। হিন্দি ভাষার প্রসারণ পরে আকাশবাণীর কার্যক্রমর আঞ্চলিক ভাষান্তরণ প্রসারণ করা যাব। রাতে 8টায় আঞ্চলিক ভাষান্তরণর পুনঃ প্রসারণ করা যাব। ভুবনেশ্বর লোকসেবা ভবনের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মহালিঙ্କ অধ্যক্ষতায় রাজ্যের কার্যকরী হেউথিবা স্বাস্থ্যকার্ডর কার্যকারিতা সম্পর্কে এক সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের প্রমুখ বেসরকারী হসপিটালে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও গোপবন্ধু জন আরোগ্য যোজনার হিতাধিকারী পাই বিভিন্ন সুবিধা সুনিশ্চিত করা উপরে বৈঠকরে গুরুত্বারোপ করা যোজনার হিতাধিকারী পাই সহায়তা ব্যবস্থা সুনিশ্চিত করা আবশ্যক পদক্ষেপ গ্রহণ পাই মন্ত্রী ডক্টর মহালিং নির্দেশ দিয়েছেন। রোগী ডাক্তারখানায় ভর্তি হবার তিনদিন পূর্বরু সমস্ত প্রকার পরীক্ষাকু আয়ুষ্মান ভারত যোজনার প্যাকেজ মাধ্যমে নিঃশুল্ক ব্যবস্থা করা এবং চিকিৎসা পাই আসুথিবা রোগীঙ্କ সহ উত্তম ব্যবহার প্রদর্শন করা পাই মন্ত্রী বিভাগীয় কর্মচারী মানুষ পরামর্শ দিয়েছেন।
1: ভর্তি পূর্ব যাহা টেস্ট হব সেটা প্যাকেজ রে ইনক্লুড আছে এবং সে পয়সা প্যাকেজ রে বহন করা যাবে এবং এই অ্যাওয়ারনেস টা লোকঙ্ক পাখরে মধ্যে রহিবা কথা। এই কথা আমি ক্লিয়ার কাট ভাবরে হসপিটাল যে মানে কর্পোরেট হসপিটাল র আসছিলে অথরিটি তাঁকু ক্লিয়ার কাট বুঝাইছু এবং তাঁকু পুরা স্ট্রিক্টলি কোহা হইছি যে জনসাধারণ কু সমান ভালো ব্যবহার দেবে, ভালো তাঁকু আতিথ্য দেবে, গোটে উত্তম চিকিৎসা দেবে।
0: বৈঠকরে স্বাস্থ্য বিভাগ সচিব অশ্বতী এস, রাজ্য জনস্বাস্থ্য নির্দেশক, স্বাস্থ্য বিভাগের অন্য বরিষ্ঠ অধিকারী মানে ও বেসরকারী হসপিটালর প্রতিনিধি মানে উপস্থিত থিলে। সম্বলপুর জেলার শীতলষষ্ঠী পর্ব পালন পাই ওড়িয়া ভাষা সাহিত্য ও সংস্কৃতি বিভাগ পক্ষরু 1,08,00,000 টাকার আর্থিক অনুদান রাশি প্রদান করা যাব। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝীঙ্କ নির্দেশক্রমে চলিত বর্ষ জেলার 21টি কমিটিকু এই আর্থিক অনুদান রাশি প্রদান করা যাব বলে জানা পড়ছে। মুখ্যমন্ত্রীঙ্କ এই নিষ্পত্তিকু সংস্কৃতি মন্ত্রী সূর্যবংশী সুরজ স্বাগত করা সহ ওড়িশার পর্বপর্বাণি ও জানিযাত্রাকু বিশ্ব দরবারে এক অনন্য পরিচয় প্রদান করিব বলে কহিছন্তি। ক্ষেত বচাও পদক্ষেপক দেশব্যাপী এক জাতীয় অভিযানের পরিণত করা উপরে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গুরুত্ব প্রদান করেছেন। নয়াদিল্লী ক্ষেত বচাও অভিযানের প্রস্তুতি নিয়ে এক উচ্চস্তরীয় বৈঠকের অধ্যক্ষতা করে মন্ত্রী শ্রী চৌহান অভিযান কৃষিজীবী, কৃষিক্ষেত্র এবং গ্রামাঞ্চল সমন্বয় ক্ষেত্রে অধিক ব্যাপক করা আহ্বান দিয়েছেন। সারর সন্তুলিত ব্যবহার, পাণিপাগ সম্বন্ধীয় আহ্বানকু দৃষ্টিরে রাখি চাষীঙ্কু সময়োচিত পরামর্শ, পঞ্চায়েত স্তরের সক্রিয় অংশগ্রহণ এবং যোজনার সুফল সিধাসলক গ্রামাঞ্চলে পৌঁছাইবা এই অভিযানের মুখ্য উদ্দেশ্য বলে মন্ত্রী শ্রী চৌহান কহিছন্তি। এইসব ক্ষেত্রগুলিক উপরে প্রাথমিকতা প্রদান করিবাকু শ্রী চৌহান কৃষি অধিকারীমানঙ্কু আহ্বান দেইছন্তি। এই অভিযান আসন্তা সোমবার থারু জুন 30 তারিখ পর্যন্ত দেশব্যাপী কার্যকরী করা যাব। পূর্বতট রেলবাইর মহাপ্রবন্ধক পরমেশ্বর পঙ্কুয়াল আজ খোর্ধা রেল স্টেশনরে বিভিন্ন ব্যবস্থার সমীক্ষা করেছেন। যাত্রীঙ্କ সুবিধা সুযোগ, স্টেশন পরিসর স্বচ্ছতা, যাত্রী প্রেক্ষাালয়, বুকিং কার্যালয়, ফুট ওভর ব্রিজ, କ୍ୟାଟରିଂ ୟୁନିଟ୍ ଆଦି ଶ୍ରୀ ଫୁଙ୍କୱାଲ ବୁଲି ଦେଖିବା ସହିତ ଯାତ୍ରୀମାନଙ୍କୁ ଯୋଗାଇ ଦିଆଯାଉଥିବା ସେବାର ଗୁଣବତ୍ତା ଉପରେ ଅଧିକାରୀମାନଙ୍କ ସହ ଆଲୋଚନା କରିଥିଲେ। ସୁରକ୍ଷିତ ଦକ୍ଷ ଏବଂ ଆରାମଦାୟକ ରେଳସେବା ନିଶ୍ଚିତ କରିବା ପାଇଁ ସୁରକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା ଓ ଯାତ୍ରୀ ସୁବିଧାଗୁଡ଼ିକର ନିରନ୍ତର ଅନୁଧ୍ୟାନ ଉପରେ ମହାପ୍ରବନ୍ଧକ ଗୁରୁତ୍ୱାରୋପ କରିଥିଲେ। ଆପଣମାନେ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀର କଟକ କେନ୍ଦ୍ରରୁ। ପୁରୀ ଶ୍ରୀମନ୍ଦିର ଛତିଶା ନିଯୋଗ ଓ ନୀତି ସବ୍କମିଟିର ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବୈଠକ ଆସନ୍ତାକାଲି ନୀଳାଦ୍ରୀ ଭକ୍ତ ନିବାସଠାରେ ଶ୍ରୀମନ୍ଦିର ମୁଖ୍ୟ ପ୍ରଶାସକ ଅରବିନ୍ଦ ପାଢ଼ୀଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ଅନୁଷ୍ଠିତ ହେବ। ଅପରାହ୍ନରେ ପ୍ରଥମେ ଛତିଶା ନିଯୋଗ ଓ ପରେ ସନ୍ଧ୍ୟାରେ ନୀତି ସବ୍କମିଟି ବୈଠକ କରାଯିବ। ବୈଠକରେ ଆଗାମୀ ରାଜେନ୍ଦ୍ରାଭିଷେକ, ସ୍ନାନଯାତ୍ରା, ରଥଯାତ୍ରା, ବାହୁଡ଼ା ଯାତ୍ରା, ନୀଳାଦ୍ରୀ ବିଜେ ଓ ଅନ୍ୟ ସମସ୍ତ ନୀତି ନିର୍ଘଣ୍ଟ ଉପରେ ଆଲୋଚନା ଓ ଅନୁମୋଦନ କରାଯିବ। ଜଳଲାଗି ପାଇଁ ଗରବଡ଼ୁ ସେବକଙ୍କୁ ପାଳିଆ ପୁରସ୍କାର ପ୍ରଦାନ ଓ ଗୌଡ଼ିଆ ମଠକୁ ଶ୍ରୀଗୁଣ୍ଡିଚା ମନ୍ଦିର ବାହାରେ ବେଢ଼ା ମାର୍ଜନ ପାଇଁ ଅନୁମତି ଉପରେ ମଧ୍ୟ ଆଲୋଚନା ହେବ। ବୈଠକରେ ଜିଲ୍ଲାପାଳ ଦିବ୍ୟଜ୍ୟୋତି ପରିଡ଼ା, ଆରକ୍ଷୀ ଅଧୀକ୍ଷକ, ବିଭିନ୍ନ ଅଧିକାରୀ ଏବଂ ଶ୍ରୀମନ୍ଦିର ପରିଚାଳନା କମିଟି ସଦସ୍ୟମାନେ ଉପସ୍ଥିତ ରହିବେ। ରାଜ୍ୟରେ ଭୋଟର ତାଲିକାରେ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ ଏସ୍ଆଇଆର୍ ପ୍ରକ୍ରିୟା ଆଜିଠାରୁ ଆରମ୍ଭ ହୋଇଛି। କଟକ ଜିଲ୍ଲାରେ ବୁଥସ୍ତରୀୟ ଅଧିକାରୀ ବିଏଲ୍ଓମାନେ ଜିଲ୍ଲାର 9 ବିଧାନସଭା ମଣ୍ଡଳୀରେ ଘରକୁ ଘର ଯାଇ ଭୋଟରମାନଙ୍କ ତଥ୍ୟ ସଂଗ୍ରହ ଓ ଯାଞ୍ଚ କାର୍ଯ୍ୟ ଆରମ୍ଭ କରିଛନ୍ତି। ବୁଥସ୍ତରୀୟ ଅଧିକାରୀମାନେ ପ୍ରତ୍ୟେକ ଭୋଟରଙ୍କୁ 2 ଲେଖାଏଁ ଗଣନା ଫର୍ମ ପ୍ରଦାନ କରିଛନ୍ତି। ଗୋଟିଏ ଫର୍ମକୁ ଅଧିକାରୀମାନେ ନିଜ ପାଖରେ ରଖୁଥିବା ବେଳେ ଅନ୍ୟଟିକୁ ଭୋଟରମାନଙ୍କୁ ପ୍ରଦାନ କରୁଛନ୍ତି। ଜନସାଧାରଣଙ୍କ ସହାୟତା ନିମନ୍ତେ 1950 ନିଃଶୁଳ୍କ ନିର୍ବାଚନ ସହାୟତା ନମ୍ଘର ଜାରି କରାଯାଇଛି। ଦେବଗଡ଼ ଜିଲ୍ଲାର ବିକାଶ ଭବନ ସମ୍ମିଳନୀ କକ୍ଷରେ ଜିଲ୍ଲାପାଳ ତଥା ଜିଲ୍ଲା ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ କବୀନ୍ଦ୍ର ସାହୁଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ଏସ୍ଆଇଆର୍ ସମ୍ପର୍କିତ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ଯୋଗ୍ୟ ମତଦାତାମାନଙ୍କ ନାମକୁ ଭୋଟର ତାଲିକାରେ ପଞ୍ଜିକୃତ କରିବା ଏବଂ ଅନଧିକାର ପ୍ରବାସୀ କିମ୍ବା ଅଯୋଗ୍ୟ ବ୍ୟକ୍ତିଙ୍କ ନାମକୁ ତାଲିକାରୁ ବାଦ୍ ଦେବା ଏହାର ମୁଖ୍ୟ ଉଦ୍ଦେଶ୍ୟ ବୋଲି ଜିଲ୍ଲାପାଳ କହିଛନ୍ତି। ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାରେ ଏସ୍ଆଇଆର୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅଧୀନରେ ବ୍ରହ୍ମପୁର ଉପଜିଲ୍ଲାପାଳ ଅବିନାଶ କୁମାର ଲୋଚାପୋଡ଼ା ବୁଥ୍ ପରିଦର୍ଶନ କରି ଭୋଟରମାନଙ୍କୁ ଫର୍ମ ବଣ୍ଟନ କାର୍ଯ୍ୟର ସମୀକ୍ଷା କରିଥିଲେ। କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ବିଏଲ୍ଓମାନେ ଘରକୁ ଘର ଯାଇ ଭୋଟରମାନଙ୍କୁ ପରିଗଣନା ଫର୍ମ ଦେବା ସହ ଫର୍ମ ପୂରଣ ପ୍ରକ୍ରିୟା ସମ୍ପର୍କରେ ଅବଗତ କରାଇଥିଲେ। ନାଗରିକ କୈନ୍ଦ୍ରିକ ଓ ସମୟାନୁବର୍ତ୍ତୀ ନ୍ୟାୟ ପ୍ରଦାନ ସୁନିଶ୍ଚିତ କରିବା ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଆଜି ଭୁବନେଶ୍ୱରଠାରେ ଗୃହ ନିର୍ମାଣ ଓ ନଗର ଉନ୍ନୟନ ବିଭାଗ ପକ୍ଷରୁ କ୍ୟାମ୍ପ କୋର୍ଟ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ବିଭାଗର ଅତିରିକ୍ତ ମୁଖ୍ୟ ଶାସନ ସଚିବ ଉଷା ପାଢ଼ୀ ଭୁବନେଶ୍ୱର ମହାନଗର ନିଗମ ସହିତ ଜଡ଼ିତ ମାମଲାଗୁଡ଼ିକର ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ଆବେଦନର ଶୁଣାଣିରେ ଅଧ୍ୟକ୍ଷତା କରିଥିଲେ। କ୍ୟାମ୍ପକୋର୍ଟରେ 142 ମାମଲାର ସମାଧାନ କରାଯାଇଥିଲା। ଓଡ଼ିଶା ଉନ୍ନୟନ କର୍ତ୍ତୃପକ୍ଷ ଆଇନ 1982 ଅନୁଯାୟୀ ଦାୟର ମାମଲାଗୁଡ଼ିକର ତ୍ୱରିତ ସମାଧାନ ଲକ୍ଷ୍ୟରେ ଏହି ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରାଯାଇଛି। ଜଙ୍ଗଲ ପରିବେଶ ଓ ଜଳବାୟୁ ପରିବର୍ତ୍ତନ ବିଭାଗର ପ୍ରଧାନ ବନ ସଂରକ୍ଷକ କେ ମୁରୁଗେଶନ ଏବଂ ଭୁବନେଶ୍ୱର ଆଞ୍ଚଳିକ ମୁଖ୍ୟ ବନ ସଂରକ୍ଷକ ପି ଅର୍ଥନାରୀ ନୟାଗଡ଼ ଜିଲ୍ଲା ଗସ୍ତରେ ଯାଇ ଓଡ଼ଗାଁଠାରେ ଚାରାରୋପଣ କାର୍ଯ୍ୟକ୍ରମର ସମୀକ୍ଷା କରିଛନ୍ତି। ଓଡ଼ଗାଁ ସେକ୍ସନର ମଠ ଖଜୁରିଆ, କୁମ୍ଭିଆପଲ୍ଲୀ ସହରାଞ୍ଚଳର ଚାରାରୋପଣ କାର୍ଯ୍ୟ ସହ ନାଉଖାଲ ଏବଂ ବାହାଡ଼ ଝୋଲା ସେକ୍ସନର କେତେକ ଗ୍ରାମାଞ୍ଚଳର ଚାରାରୋପଣ ପ୍ରକଳ୍ପ ମଧ୍ୟ ଏହି ଦୁଇ ଅଧିକାରୀ ପରିଦର୍ଶନ କରିଛନ୍ତି। ନୟାଗଡ଼ ଜିଲ୍ଲା ଖଣ୍ଡପଡ଼ା ସହରାଞ୍ଚଳର ସାମଗ୍ରିକ ବିକାଶ ଓ ସାଂସ୍କୃତିକ ସ୍ଥଳୀଗୁଡ଼ିକର ଉନ୍ନତିକରଣ ପାଇଁ ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରାଯାଇଛି। ଖଣ୍ଡପଡ଼ା ବିଧାୟକ ଦୁଷ୍ମନ୍ତ କୁମାର ସ୍ୱାଇଁ ସହରର ବିଭିନ୍ନ ୱାର୍ଡରେ 11 ଜନକଲ୍ୟାଣକାରୀ ପ୍ରକଳ୍ପର ଭିତ୍ତିପ୍ରସ୍ତର ସ୍ଥାପନ କରିଛନ୍ତି। ଦେବଗଡ଼ ଜିଲ୍ଲା ରିୟାମାଳ ବ୍ଲକ ଅନ୍ତର୍ଗତ ଗୁଣ୍ଡିଆପାଲି ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତରେ ଜିଲ୍ଲା ସାମାଜିକ ସୁରକ୍ଷା ବିଭାଗ ପକ୍ଷରୁ ନିଶାମୁକ୍ତ ଅଭିଯାନ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ଜନସାଧାରଣ ନିଶାଦ୍ରବ୍ୟଠାରୁ ଦୂରେଇ ରହିବା ସହିତ ଏ ସମ୍ପର୍କରେ ଜନସଚେତନତା ସୃଷ୍ଟି ନିମନ୍ତେ ଅଭିଯାନରେ ଗୁରୁତ୍ୱାରୋପ କରାଯାଇଥିଲା। ନୂଆପଡ଼ା ଜିଲ୍ଲା ସଦ୍ଭାବନା ସଭାଗୃହରେ ଜିଲ୍ଲାପାଳ ମଧୁସୂଦନ ଦାସଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ପ୍ରାକୃତିକ ବିପର୍ଯ୍ୟୟର ସଫଳ ମୁକାବିଲା ନିମନ୍ତେ ଜିଲ୍ଲାସ୍ତରୀୟ ପ୍ରାକୃତିକ ବିପର୍ଯ୍ୟୟ କମିଟିର ବୈଠକ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ଆସନ୍ତା ବର୍ଷା ଋତୁରେ ସମ୍ଭାବ୍ୟ ବନ୍ୟା ଓ ଅନ୍ୟ ବିପର୍ଯ୍ୟୟର ସଫଳ ମୁକାବିଲା ନିମନ୍ତେ ସମସ୍ତ ବିଭାଗ ମଧ୍ୟରେ ସମନ୍ୱୟ, ସତର୍କତା ଓ ତ୍ୱରିତ ପ୍ରକ୍ରିୟା ବ୍ୟବସ୍ଥାକୁ ସୁଦୃଢ଼ କରିବା ଉପରେ ଜିଲ୍ଲାପାଳ ଗୁରୁତ୍ୱାରୋପ କରିଥିଲେ। ମାଲକାନଗିରି ଜିଲ୍ଲାରେ ଆନ୍ତଃଜିଲ୍ଲା ଫୁଟବଲ ଚାମ୍ପିୟନସିପ୍ 2026 ପାଇଁ ଉଭୟ ବାଳକ ଓ ବାଳିକା ବର୍ଗର 35 କ୍ରୀଡ଼ାବିତ୍ ଆଜି ବ୍ରହ୍ମପୁର ଯାତ୍ରା କରିଛନ୍ତି। ବ୍ରହ୍ମପୁର ଷ୍ଟାଡିୟମରେ ଅନୁଷ୍ଠିତ ହେବାକୁ ଥିବା ପ୍ରତିଯୋଗିତାରେ ମୋଟ 8 ଜିଲ୍ଲାର କ୍ରୀଡ଼ାବିତ୍ମାନେ ଅଂଶଗ୍ରହଣ କରିବେ। ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ଶେଷ ହେବା ପୂର୍ବରୁ ମୁଖ୍ୟ ସମ୍ବାଦ ପୁଣିଥରେ। ମନ୍ କି ବାତ୍ରେ ଆସନ୍ତାକାଲି ଦେଶବାସୀଙ୍କ ସହ ଭାବ ବିନିମୟ କରିବେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ। आयुष्मान भारत योजना भर्ती होवार तीन दिन पूर्व रोगी को समस्त प्रकार स्वास्थ्य परीक्षा सुविधा प्रदान करिबे राज्य सरकार। संबलपुर जिल्लार शीतलष्ठी पर्व पालन पर 1,08,00,000 टंकार आर्थिक अनुदान को मुख्यमंत्री अनुमोदन एवं छतीश निजोग नीति सब कमिटी गुरुत्वपूर्ण बैठक आसंता पुरीठे अनुष्ठित। आंचलिक संवाद प्रसारण आज शेष होगा।
2: आकाशवाणी कटक शुणु आज प्रसंग
3: आज प्रसंग हिंदी सांबादिकता दिवस आलेख्य आंचलिक संवाद विभाग उपस्थापना महेन्द्र कुमार माझी। हिंदी भाषा प्रकाशित प्रथम संवादपत्र उदंत मार्तंड स्मृति में आज हिंदी सांबादिकता दिवस भाव पालन कर 1826 मसीहा मे मास 30 तारीख में उदंत मार्तंड संवादपत्र प्रकाश पाई पंडित जुगल किशोर शुक्ल कलिकतारु एक साप्ताहिक खबरकगज भाव यार प्रकाशन आरंभ करते। इंग्रेज शासन विरुद्ध लोकों स्वर उत्तोलन करिबारे एही संवादपत्र एक प्रमुख माध्यम पलटिथिला। हिंदी सांबादिकता देशर सामाजिक साहित्यिक और राजनैतिक चेतना को जाग्रत करिबारे गुरुत्वपूर्ण भूमिका निर्वाह कर आसिछे। स्वाधीनता आंदोलन समय हिंदी संवादपत्रगुड़िक जनसाधारण को सचेतन जातीयतावादी भावना प्रचार एवं ब्रिटिश शासन विरुद्ध स्वरोत्तोलन करिबारे सहायक होता। से ही समय संवादपत्र केवल सूचनार उत्स नुह बर देशभक्तिर अग्निशिखा भाव प्रतीयमान होता। हिंदी सांबादिकता समाज संस्कार क्षेत्र में अनेक सचेतनता सृष्टि कर डिजिटल जुगरे सांबादिकतार विभिन्न परिवर्तन आसीथिले मध्य छापा गणमाध्यम टेलीविजन यूट्यूब और न्यूज पोर्टाल तथा सामाजिक गणमाध्यम हिंदी खबर प्रसारण एवं गुरुत्वपूर्ण भूमिका ग्रहण कर चलछे। एही दिवस आमको स्मरण कराई जे सांबादिकता केवल एक पेशा नुहे बर दायित्वबोध समाज सेवा और संस्कार एक शक्तिशाली माध्यम सत्य और नीतिनिष्ठ सांबादिकता गणतंत्र को सशक्त करिथाय। दिवस पालन अवसर में लोकसभा बाचस्पति ओम बिरला हिंदी भाषा प्रति समर्पित सांबादिक लेखक एवं प्रत्येक अंशीदार को शुभेच्छा जनाइछन्ते। एक सामाजिक गणमाध्यम पोस्टरे श्री बिरला कहिछन्ते द्रुत प्रजुक्ति विद्या विकास जुगरे मध्य हिंदी प्रसारण निरंतर वृद्धि पाउछे।